0: আকাশবাণী গাইয়ে শিবপুরী কেন্দ্র এফএম ব্যান্ড সাউন্ড শুনলো 2 MHz পর। রাতে কে 7:20 হুয়ে হ্যাঁ আব লিজে প্রস্তুত হ্যায় কাব্য পাঠ সুনিয়ে ডক্টর রাজেন্দ্র গুপ্তা সে উনকা ইয়ে কাব্য পাঠ।
1: और मेरी अगली रचना देखिए आप।